লৈ লেস চেন সাবাসং চিটোই ইউমারি নিয়েগুং সিশল ফেনি ইউমারি নিয়েসমি চিরাল কোচো শুগো